0: que poder.
1: Sa augusu ye degi ga marta tuzo ye sa desi ye kar radio chat ese teror gane anyan radio me dilli na labara tanda mine angu chuku labara tanda mine adurko ar shugu liste anu amano kandida anu eleksion anu amaro ni debitai amano senatere parsiel indega laur gendega anu provinsa anu anu region anu provinsa anu shari bagirme anu hajar lamis indega tegna Moski diski moski agarna hana dandre ama moski moski ano presa ano conseil concernant mara chana gaine amar Jean Bernard Padare moski chana gaine amar no li ama candidat amar no odur vodana nama debita ama no ina senatere ago laur gende agarna hana dandre agarna druko ama mije candidat murdom ago goendre candidat murdom druko Amar no caro no ha regiano haras albiar ano haras albiar er ano departamento ano hajar la mesinga te durko ama dossier dc guendosia dc durko chua gana area dosse chua ama area candidato tortuga area durko ano candidato ano parti ano politica ano regroupement de parti politique tena guendre te durko ano dossier ano tozoga na ko validin dilli ko enden area durko ago amara dossier murda magna ago dilli resmian dilli ko endre a loi ano code electoral and loi ano organica ano conseguenze na gna dilli ra enden ago amara no murda magna ko ino durko enne ano presa ano conseguenze na Jean Bernard Padare mre fargre mre herma dilli en tajiran fargre amara no gondro da gna amano odur ayno loa odur en dilli dossier hunda oraganda gna dilli randerni ago hirmeno agence ayno national de gestion electorale ayno amano vodunga ama agence ayno genga te dilli oragano azanyanra gna dilli dossier dilli gen randerni te jiran agent Bernard Padere fare control dilli durko ina gna dilli randerni ago awara hunda inara dossier gorto dragna exigence inara no resmian nezama ano conseil concerne branga gna dilli randerna ago teker awraga handa ganna resmiar dilli gondrede terbarana ano ministera ano ministera ano environnement ministera ano changement climatique mana taghyir jonga merena ano selila ano permanana ano organing amregi moski chana gende chana ano gendra ago ina shisha durkono kunde ama shisha ina ano zabu sabu mere amano agro ama agro pastoral inde amano ina zabu sabu ina durko ina ano yerkende ina durko jax taghyir jow ina ragna da nukindreza aw basabo mere wokr inano keano inama keano shaba ke kuindo dilier chengai aw za inarnu ina za aw muaddat brandere za odur anyana ngilo rechang dilli kengai tegna te da dilli nukre aw karno chana gendra aw ina shisha da dilli da nukindre wakir chana gendra nanu preza anu ina anu ministra anu ngana ministra an taghyir jonga changement climatique ini a ministra anu environnement mirena hadrichene ina tuja da dilli da chenne terbar anu dur anu tukrar amaron lokala marano ngoski chana anu kampiza anu universite anu tukrang odur chana gendra chana anu gendra a memor ama anga anu owol chadien anu do ini professor hakina memor huma jira duri chana gendri chana anu angendra doktor anu jarangar jita isa mre owol chadien anu dur professor tesir professor te jira duri chana anu kar ina anu kamez inde kamre resmier owol ang chadien hanenna am professor be chadien hanenna anu sasana anu سند 2000 افريل انو سند 2024 هنا تجرا دور كانا گندن ان ششا دانو كندر مري ارشيف ما انانو گنا انانو كيلتر تليفر متا دا ديلي كار انفيرسانو دون انا توكران دانو كندر انو بريزانو انفيرسانو نيامنا بروفيسور انو محمد صالح اگر مرينا چانا دوكو حاضر چيني আগো আঙানো প্রফেসর আয়না ইনে দিল্লি দা হের আং বনি আগো এনে তারেক আচ্ছাদ দিল্লি এনে আমার লোকলা দর কোসনে এনে দিল্লি দা হোমা দা দিল্লি দা নুকিনে তের বারানো ও দূর হোম আসছেন্দির আগো হেমা জিন্দর আগো আঙানো মেরেনা প্রফেসর দিল্লি আগো হেরমানে দিল্লি গেনে আগো ইউনিভার্সিয়া এনানো গেনা গেনা দিল্লি দা নুকিন্দির আগো আং চাঁদেন মেমোর মাদা আগো ইনি এহতরাম দিল্লি দা চেন্দ্র আং শের শের এনা গন্না লিভরা এনা গন্না দিল্লি দা আমাক লোকলা দিল্লি ও সাচেন তে দা দিল্লি নুকিন্দে তেরবার আনা আমা ও দূর সুদীর আমার নো আয়নো প্রেজা আয়নো আমা এজুঙা আয়নো প্রেজা আয়নো আয়নো আং আয়নো আমা এজুঙা অর্গান আয়নো আয়নো প্রেজা আয়নো অর্গান আয়নো রেগুলেশন দি জেশন দি পেরিলাজ ইন্দো আমা আয়নো এজুঙা বহন্দ ইদ্রিস ইদ্রিস দুকুনি আদিকের মেরেনা চানা গেন ওদুর জা আমারনো এনারনো আমারনো ওদুর চানা গেন্দেন আমারনো বাগনো ওদুর চানা গেন্দেন জা আম্মা আলা মগনো ওদুর চাপচেন এনানো জুলানা আমানো এজু গেন্দগা এতো জিহাদে এনারনো এজু জা গোয়েন্দগায় জা আগোতে দিরবাদে এনা গন্না ওদুর নিয়ানো ওদুর দিল্লি ও সাচেন্দ্রে জা মিনি ইয়া মোর্তা ফও গন্না আগো হেরমা এজুঙে দিল্লি কেন্দ্রে জেকে তাইজরান আমা নো বা ওদুর চামতে দা গেনা তুই জেহাদে দিল্লি চেননি আগো জা এজু দিল্লি তেরে গায়ে জা আমা নো এজু ওদুর তুরতিন এজু গোয়েন্দে গায়ে জা তুই জেহাদ দিল্লি চেন্দে গায়ে জা এনানো কে আনো এজু গোয়েন্দে গা গেনা এনানো মাকানা গেনা দিল্লি ও সা চেন্দে আমা নো ওদুর চিকা আমা চাঁদেনা গেনা এজু গোয়েন্দে গা তে দা ওদুর প্রসেসিউ গেনা দিল্লি ও সা চেন্দে রে তে দা দিল্লি নুকিন্দ ওদুর ওদুর দিল্লি দা নুকিন্দ্রে লাবারায়নো এজুঙা লাবারা তন্দা মিনে আতোস সাকা কাবিন টেকনিক গ্রেদের দনা নাকি চেন্দে দে রাহা গন্দ্রগ্রে